তোরলেরা, ও বগা বগা কোডা রেহিম তালেরা, ও তো হবে একটু নালা ভূমিতে রেহিম তালেরা, মা রাতুন তো হবে রগলের লেগত, নে দে তো হবে রগলের লেরা, খোডা তা কোন্ডানু পয়সর মন্দলেরা, হা বেরতে তো পোষে মায় বালোর লেরা, হা বে একটু নেলা দেশ তোর লেগত, আসি কইতা বড়গাতে কঞ্জিচর কঞ্জিচর হাত্তুর লেরা, আ বাড়ি বাইন হোক কিসডা পাই চিত্তুর লেরা, ধুড়া টেলে গত্ত, তো ডাডা ডাডা ডাডা হবের পাতিন তালেরা, বো রমা হবের তুন পাতি অল হবের তে পিটে ঝড়িয়া তিন বালর আবনে পিস বালর পিলা পুচকা তুন থিত্তুর ভোসির কোন জাহেরা ইন্তর লেরা, ওর তো কোডাতে পারিহ তুর লেগত, সিলিলিন না পরে কোডাতে সালালিন।

তেরি তরি ইন্দ্র নান মসোটা সৎসন্দুর মাটাতে জরিমি ইন্দ্র ইন্তাল রাম রে রে লয় রে রে লা রে রে লয় রে রে লা রে লয় রে রে লা রে রে লয় রে রে লা রে রে লয় রে রে লা রে লয় রে রে লা রে রে লয় রে রে লো ইন্তাল রাম ধরে নুকিয়ানা টাটিং চপলকনা ডান্ডা কালিং মিশনা নাই নড়ল মশটা বিয়াহ কঙ্কনডানা টাটি তেরি তরি ইন্দ্র সৎসন্দুর মাটা তেরি মিন্দ্র রে রে লো রে রে লা রে লো রে রে লা রে রে

0: জুহার টিরু, জুহার
1: জুহার পুলো, জুহার আমার লিস নে
0: দেখে আর দেখেছি সঙ্গে সঙ্গে আমচো গাঁও কার্যক্রম শুনত সব পায় দাদা দিদি সিয়ান সজন মনকে মই ফুলো
1: আর মই টিরু আমি দুনো করুম সে জুহার
0: আর নানি নানি পিলা মনকে বলে
1: আমচো দুনো চো
0: বাটে খুবই
1: খুবই মায়া আর লাড
0: দেখ ওমায়া যায় তো হরি
1: ওকে
0: নে
1: হ্যাঁ দেখ পুলো আমি রোজে দিনে জ্ঞান দিয়াঞ্চো গোট সঙ্গে সঙ্গে গীত গোবিন্দ বলে দরুণ অমরু আমনে উসনিচি আজি বলে আমচো মোড্রা মানে আসে কসন বললে নে তুই আজিকালি জানিস ইতনে আমচো গাঁও পাড়া মানে মন্ডি বাজার যাত্রা হও চলে সে অসনিচি কায় নাহানি উগ্রা মান কায় কায় ওয়েসে নে কসন বললে নে আজকাল গরমিচো দিন বলে আয় তো অসনিচি আমকে নগত রত রায় অসনি আমি চো গাঁও পাড়া মানে বলে তিয়ার বাহার বলে ওইসে নিয়ম অনুসার নে নে
0: কিত্রই রীতি রিওয়াজ হইছে লোক গীত মন হইছে নাচ হইছে নে
1: হও কা
0: আর দেখ যখন সটি বরি হো নাল দুঃখ হো নাল বিয়া বর হো কিত্রই এটা রীতি রিওয়াজ রহেছে বলে নে বড় লোক মন এসে পায় কে জানত
1: জানত কা মানতে
0: বড় চ লোক মন জানত বলে নি হো একে পিলা লোক কে বলে শিখাত রে
1: শিখাত রে কা আসনিচি কসন বলে না বড়ে লোক কে নাই পায় বলছু সে উন বলে এক রীতি রিওয়াজ চি আই নে
0: নাই এ গড় মান সম্মান হইছে বড় লোক কে পাঁচ হো তো গড় মান সম্মান দে তো বিতি গোট রে
1: আর নে মই মান কে স্বাগত বল করু সে নে
0: আসনে দেখ আসনে বস্তর নে দেখ কয়েকঠন মন্ডেই মেলা আহিনি আসনে কাই উলাতে যাত্রা হইছে বাজার হইছে নে তো এ বল গটো রীতি রিওয়াজ আছে না আরে একে বলে শিখতর জরুরি এ আমছে যেন গাঁও ছ জন গুড়ি মনে বলে হুব হই কি নাই
1: ও কসন বললে নে আমি এ সব কে শিখুন রলু জালে আমছে এ তো পিড়ি বলে নি ভুল কে নে না লে কাই আমি এ তো পিড়ি কে নি শিখালে নে কাই উনে বুলকুন যা দে সব
0: পায় নে আরে থা দক যেতা হো মন্ডি মেলা কইছ নে হো এথা আমচো জন বাজা মোহরি এ আমচো পুরখ দি নালে বাজতে এসে আরে বলে হন বাজে সে এ একে দক বাজা মনে বল কয়েক ঠন পাড় হইছে নে সব দেও ধামি চ অলগ রক পাড় হইছে বিয়া থানে বল কয়েক ঠন পাড় হইছে তেল চেগা তো উতরা তো ভাঁর কিন্দর তো হ্যাঁ পরঘা তো হর পাড় অলগ রক রয়েছে
1: রয়েছে
0: বলন এ বল গর রক আমচো এ লোক সংস্কৃতি বলে বাজা গাজা নে রয়েছে
1: হাও কা তো দক ফুল এক গোট মন তো লিনে আসনেছি আমচ লাগে আউর বলে গোট মন আছে আলে গোট মন কে বলে আমরা হুম
2: এক মজবুত ঘর বিলকুল উস পিতা কি তরহ হোতা হ্যায় জো হর মৌসম সহ কর ভি ঘর কি নীব কো কভি হিলনে নাহি দেতা
3: আপকে ঘর কে লিয়ে ভরোসে কা দুসরা নাম চেটিনাড সিমেন্ট কা ম্যাক্স গ্রেড সিমেন্ট 64 সালো কি বুনিয়াদ কে সাথ চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
2: এক মজবুত ঘর বিলকুল উস পিতা কি তরহ হোতা হ্যায় জো হর মৌসম সহ কর ভি ঘর কি নীব কো কভি হিলনে নাহি দেতা
3: আপকে ঘর কে লিয়ে ভরোসে কা দুসরা নাম চেটিনাড সিমেন্ট কা ম্যাক্স গ্রেড সিমেন্ট 64 সালো কি বুনিয়াদ কে সাথ চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
4: জিএসটি কাউন্সিল বুধবার নেটেন ঘোষণা কিত্তা কি সরকার সিমেন্ট তা পড়রো জিএসটি মোলা 28% তুন কম কিস ইঞ্জে 18% কিস ইত্তা ট্যাক্স তাগা কমি কিত্তা আবাসী আর ব্যবসায়িক প্রজেক্ট তাগা লাগত দবাব কম আয়না দুমিদ মিন্দে ইলেকেন সংমারমার ইন্দানাদ আউর ট্রেউকিন ট্রেউটিন ব্লক ইতকে ওন্ডেকটাদ বন্ডাকাল তগবেন ট্যাক্স দর 12% সে গটে মাস 5% কি সিত্তোড় গ্রেনাইট ব্লক তগবেন মুন্নে 12% মত্তা আদিনজে 5% জিএসটি লাগে মাতা ইদেন সঙ্গেন উস্কা চুন্নাম তাও ইটা আর বন্ডাকাল তিন জোড়ায় কিয়ান বুতাতে বেন মোলা 12% কম মাস 5% কি সিত্তোড়
5: जीएसटी काउंसिल ने कमर्शियल बिजनेस में टैक्स को और भी सरल बना दिया है। अभी तक होटल के कमरों पर जीएसटी की 4 दरें लगती हैं। 1000 रुपए से कम कीमत वाले होटल रूम पर 0 जीएसटी है, जबकि 1000 से 2499 रुपए तक के होटल के कमरे पर 12% जीएसटी लगता था। 2,500 से लेकर 7,499 रुपए तक के होटल कमरे पर 18% टैक्स लगता है। इससे ज्यादा कीमत का होटल रूम है तो उस पर 28% GST लगता है। लेकिन अब होटल के कमरों पर सिर्फ 2 ही रेट लगाए जाएंगे। 7,500 से कम कीमत वाला कमरा है तो 5% और ज्यादा है तो 12% GST देना होगा।
1: जालामन के तो हमारा लू ने
0: यार सुन लो बने ने
1: हाँ
0: मान तो टीरू
1: हाँ
0: द गोट गोट ने तो गोट बारे से
1: हाँ क्या
0: मान तो मैं बोलते रहे कविता बोले होली बोलन गीत गोविंद बोल सब पाइक धरुण भाती उम्रों से
1: हाँ क्या
0: मान तो किन हल भी नाटी का बोले अच्छा लगती बोलते रहे मैं
1: हाँ क्या तो हम चमोड़ा ने
0: हल भी नाटक गोटा का से
1: हाँ ये अलबी नाटक चना है किसान चो गोट
0: तो मैं बोलते रहे अले दादी मन संग हम बोले एक नाटक के सुनो
1: अले सुनो
0: एक
1: एक लिखला से सुश्री सुषमा कश्यप आरु मन संगे प्रस्तुति आए बलवीर सिंह कच अरे प्रतिभागी मंच नाम पाचे सांगो अले नाटक के अमराउता
0: हाँ

0: পরিধান মনকে কমাইব আছে, বিকব আছে, মাত্র ইয়ে সব চিজকে আমি ছাড়ব আছে, এমনি না মেরসি আছে। বৈজ্ঞানিক মানে শোধ করবা আছে কি হাই ভিত আমাকে কই কিসম বিমারি মন ছন্ডাইব আছে, তো ইয়ে কি বলতো আমাকে বাঁচাইব আর ফসল
1: ইয়ে গোটা গোট তুমি গোটাই লাগছে তো ইয়ে গোটা জাগৃতি হয় বা গোটাই
0: হ্যাঁ
1: মান্তার একে সবু গোটকে সম্পূর্ণ করবা কাজে সরকার কেবল ধ্যান দেখ পড়ছি,
0: হ্যাঁ
1: রাজ্যের সরকারকে আর দেশের সরকার কেবল ধ্যান দেখ পড়ছি কি মনুক জীবনা কসন নে নুকু হয়েছি। এবে বৈজ্ঞানিক মন কায় করবাত গাগর আর বনিকে নিগরাই করি যাঁচ করবাত কি আয়বা সময় আনি আমি 100 বরস কমতা নে জীব রবু, আমকে কাই রোগ না লাগো বলতে। আমার ভারত দেশ লে বলে খুবই দেশ মন আছে, বড়ে বড়ে দেশ মন আছে, আয়তানার লোক মন কেবি বেমার না পড়ে, আয় মন জাগৃতি হইলে। তো আমার দেশ নে আমার জন গাঁরিয়া জীবনা নে যে রবু আছু ইয়ে মন কাজে তিকর জীবনা নুকুরো বলতে কায় মন্তর মিলছি কায় বা পিবানি আমি দেখবো আছু। তো আমার তানার বৈজ্ঞানিক মন দেখলাই কি সবুলে যাদা গায়ে রবা লোক মন সুখী আছে আউরি তিকর নুয়া কাউনি দায় নে আয় মন কায় কায় গোট খায় বা হাত নিকরাই করি আয় গোটাক দেখু তিকর জীবনার মূল আয় তানে আছে। তেবে আয় মন দেখলাই এ কোদা নে কোসরা নে কুটকি নে আউরি সবুলে দেখা যায় তো উড়দা নে আছে, উড়দা দার নে উড়িদ নে আয় তানে আছে আউর চাউল নে বলে আছে। তো আয় মন দেখলাই কি ভাই একে উপজাইলে তো নুকু হয়েছি, মাত্র উপজাউ বিতাকে কমাউ বিতাকে যখন কিষান আয় তিকার জীবনা গাঁও নে উয় গাঁরিয়া জীবনা উয় তিকে খুবই দণ্ড আছে, তিকার দণ্ডকে দূর করে দিলে নাই সবু কোটা নুকু হয়েছি। এবে এবে বলে কোনি কোনি লোক বয়লা তানে নাগর জিগবাত, কার লাগ পয়সা আছে আর ট্র্যাক্টর নে
0: ট্র্যাক্টর মে জিগবাত
1: নাগর লাগাই বাত। মান্তর এবার সোমিয়া নে খাদ রাসায়নিক খাদ আয় বলে সবুক না মিলসি আছে, আর বেড়া বলে আছে তো কার লোকজন বেড়া আছে আয় বেড়া নে কমায় বাকা পয়সা লাগু হয় না
0: লাগু
1: বুতি বল লাগু হয় না। তো এবে এই সময় মেশিন হয়ে যায় তা শুরু শুরু মেশিন হয়ে যায় তা তো মানে কর বা বুতা কে মেশিন করতা সুগম হইতা, আর পানি বলে মিলো বর্ষা উপরে সবু আছু, কেবে বর্ষা নুকু হইলা বললে ফসল নুকু হইছি, কেবে বর্ষা নুকু না হইলা বললে না হয়
0: না হয়।
1: আকে কোন সাটকা ধান আয় কোন সাটকা ফসল আয় তাকে আমার লোক জানতে রে, আরি পূর্ণিমা আর অমুষ দিনে আয় মন তাকে অন্তাজ করে আর কত দিন উতারে পানি মারসি তাকে অন্তাজ করি আয় মন বুনেত নাঙ্গার লাগায়ত। মাতার আজিকালি আসন হইলা এ বৈজ্ঞানিক সময়ানে কায় কায় কোন কোন আয় মন কোন কোন তানে কায় কায় করবা আতালে প্র্যাকটিক্যাল বলুয়াত আই সামনে জীবনাকে দণ্ড হইছি আছে, জীবনাকে দণ্ড হইলে ই মৌসম কেবল দণ্ড হইছি আছে। আয় তানে আমি বিচার করকে না সকু কি আমার জীবনা খুবই বাড়ো তো কোদা কুটকি আমকে মিরো বলতে ই সাটকা সময়ানে, সাটকা সময়ানে আমকে সুবিধা হয়ে গেলে এবে বলে আমার জীবনা নুকু এক সকে। এ গোটা গোট আয় মাত্র কাকে দোষ দেবু
0: তো হাই এই সব গোট কে জানি করি সমঝি করি তো আমার জন খাইবা বিতি জন জিনিস আয় বলুবে ফসল আয় তো আকে বচবা বচাইবা কাম বলতো আমার
1: সরকার আমার কামকে বীজ দেহ আর বলো কি ওটাই জাগা বলতে এবে সুবিধা মিলছি।
0: হ্যাঁ হ্যাঁ তো আছি আর যেসন কি মনবোধ বঘিল ভাই তোমকে আর পুজবি আছে কি মতলব এ যেসন অতক তো আমি ঘটি আইলু মন্তর একে বচাইবা কাজে সরকার বাটলে তো হয়েছি আসে প্রয়াস হয়েছি আসে মন্তর সবলে বড়ে মতলব সংরক্ষণ কারে আমার সমাজ আয় বলু আমার গাঁওর সমাজ আয়
1: সত্য বললাস
0: হাই কি নেই তো একে এ মনকে পুরে এই করি এ সব গোটকে তো যেসন কি
1: আয় বাদ পুরে আয় বাদ সমাজের বৈঠক কইছে চাইতি গোটবাত ওই বাদ মন্তর তিকর জীব না দণ্ড নে আছে তিকার জীবনা সুগম হয়ে যায় তা তো সমাজের এবে পঞ্জিয়ান হইলা আছে নাই আয় তানলে দেখা দেশি এবে তো গাঁরিয়া জীবনা মনার যতক বলে সমাজের লোক আছে।

0: এমন তিকার সমাজের বাড়তি কাজে কাজে পঞ্জিয়ন করলাত,
1: হুম
0: সমাজের বৈঠক করবাত,
1: হুম
0: আর সামাজিক ভবন মিলো বলতে সরকারকে গুয়ার করবাত।
1: হ্যাঁ হ্যাঁ
0: কোনি কোনি তানি মিনলা আছে,
1: হুম
0: নল কোনি কোনি তানি এমন আপনা চিতিয়ার করলাত।
1: হ্যাঁ হ্যাঁ
0: তো আয় মন বলবাত কি আমি আমার জন পইলার জীবনার আলা
1: হুম
0: তাকে আমি আয়বাল পিড়ি কাজে
1: হুম
0: বাঁচাই করে রাখবো আর সাংবু বলবাত।
1: হুম হুম
0: টিকে কাই কাই অসুবিধা ওইসি আছে,
1: হুম
0: ই অসুবিধাকে কোনি বলে জানকার লোক,
1: হুম
0: মুই না পুটনে না বলি, মাতার জানকার লোক মন যাও দেখো এই জীবনাকে কায় অসুবিধা আছে তাকে গুচাই দেলে নাই, এবে বলে লাটারি মিরলা মা ওইসি, এই জীবনা চো বলবাস নাই, এই জীবন লাটারি মিরলা মা ওইসি, ও তো আঁকে পারাক কে লাগসি তেবে ওইসি এটা।
1: তো মনবোধ বঘেল ভাই, আজ তোমার সঙ্গে অতক আমার গ্রামীণ সমাজের রীতি নীতি পরতি আর গোট মনকে আমি সমাজবার কোশিশ করলু কি আমার জীবনা কাজে এ সবু চিজ কতক মহত্ব আয় আর এক বচাইলে আমাকে কায় ফায়দা হোক সকে, আমার জীবনাকে কসন ফায়দা হোক সকে, আর এক না বচাইলে আমি আমার জীবনা কাজে কায় ঘাটা হোক সকে, এ সব চর্চাকে আমি জানলু শুনলু আর তোম খুব খুবই সেবা জোহার।
2: अभी आप सुन रहे थे कार्यक्रम भेंट घाट। इस कार्यक्रम में मनबोध बघेल से भेंट किए थे बलबीर सिंह कच्छ, आकाशवाणी का ये जगदलपुर केंद्र है। पेशे कार्यक्रम कोदोमाली। इस कार्यक्रम में लीजिए सुनिए मणिराम मंडावी और साथियों के गाए गोंडी गीत।